0: কাল যুগে রাত্রি একজন
1: মহল্লা পহলা শ্যাম কহে সিতম্বর স্বামী সচ মে আছে সাচ রহে সব